যুৱ তৰংগ অনুষ্ঠানটি শুনিবলৈ পাব বিয়লি 4:30 বজাত। 5:25 বজাত আমৈ অনুষ্ঠানটি নিবেদন কৰা হ'ব। কৃষকবাণী অনুষ্ঠানটি শুনিবলৈ পাব 6:10 বজাত।

0: ভাল লাগিল
1: নহয়?
2: আগতে শুনা শুনা যেন লাগে দেখোন চম্পা বা,
0: কইনা নোৱাওতে যে এফাকি বিয়ানাম গায়।
1: গাই দিয়া না কোন ফাকি
0: গাওঁ বাৰু শুনিবা দেই।

শ্রোতাসকলে আমার কেন্দ্রের হাতখড়ি অনুষ্ঠানের আকাশবাণী নগাঁও ফেসবুক পেজর জড়িয়েও গীতর অনুরোধ করবেন। শ্রোতাসকলে আমার পেজটিলে মেসেজ পঠিয়াব পাৰে অথবা কমেন্ট করবেন।

সুরলহরী অনুষ্ঠানের শেষত এইবার শুনক দেখতি রাহো বোলছবির মুকেশর কণ্ঠর এই গীতটি।